আমি ফাল, আমি ফাল, ভাইঙ্গামানক প্রেসেস ফাল, হ্যাঁ ভাইঙ্গামারে ও আমার পেরসানি বর আপনি গেলে আমার সিনজেঙা আমি ফাল বরম ফান, বরম ফান যেমন জিতেমবে ইয়াই সালু বলে ইয়াই ফাল সাদি বুসাম বেগল নালে চি আমি না মিঙ্গি তুবা হ্যাঁ ফান চি তুবা আমি না এনফো মা এফ টেলে ফিচুর আজ মুন্টে ঝাঁক দেখ নাক দানো বারা গিসে পেলো